তকবীর কুরআনি চাতে তুরিয়া ফারকে আগ লোভ দি কোমলা ওদের সিনে পড়কে আগ লোভ দি কোমলা ওদের সিনে পড়কে আগ